0: ঝাড়গ্রামে পরিবারের দুইটা ঘর পুড়ে একজনা বেপত্তা দুইজনা ঘাইটে চাঁদরকোট ও কাশ্রীগঞ্জ বাড়ির ঘর পুল বগায় কর্ণালী সুদূরপশ্চিমটা অগ্নি ঠাউমা আজ আড়ে ঘটে বর্ষাকে সম্ভাবনা গ্যাস অনাবশ্যক মলদাত নরাখ আয়ল নিগম আগ্রহ মলদাত ভয় তৎকাল সম্বন্ধিত দ্রুত মার্ফত বিক্রি বিতরণ অনুরোধ নাইমা এক্সপো তিন দিন 77,000 ভন্ডা বড়ি উপস্থিতি 1500 গাড়ি বুকিং হরমুজ তেল চহট পছি ইরান মাগ ক্ষতিপূর্তি তটীয় ক্ষেত্র ঠুলো আর্থিক তথা বাতাবরণীয় ক্ষতি পুরাইক আরোপ ন এশিয়ালী খেলকুদ খেলাড়ি তৈরি তীব্র নেপাল খবর পুরা খবর পহরোলে ঘর পুরিদা বাজুরা ত্রিবেণী নগরপালিকা নৌ তানসুমা একজনা বেপত্তা ভাগে দুইজনা ঘাইত ভাগরাতি বর্ষা পছি স্থানীয় 39 বর্ষীয় ধর্ম থাপা ও 43 বর্ষীয় কর্ণ বাহাদুর থাপা ঘর পহরোলে পুগে জেলা প্রহরী কার্যালয় বাজুরা সূচনা আধিকারিক প্রহরী নিরীক্ষক নরেশ বাহাদুর সাহিলে জানকারী দিন ঘাইতে উদ্ধার তথা বিপত্তা খোঁজিক প্রহরী টোলি ঘটনাস্থল তর্ফ গেক থপ বিবরণ সংকলন ভাই প্রহরীকা অনুসার লগাতার বর্ষা ভাই উদ্ধার কঠিনাই এটা রোল্পা থবাং গাঁওপালিকা পাঁচ উড়া কোটলবাড়া গাঁওমা অস্তি বুধবার রাতে পহরোমা বেপত্তা তিনজনা খোঁজি ভাই রোল্পা প্রহরীকা অনুসার হিজো পাঁচজনা শব রোল্পা বিভিন্ন ঠাউমা পাঁচজনা শব ছিমেকী জেলা তিনঠান ভেটি এটা গইরাতি বাড়ি যাদুরকোট চারটা ঘর এটা ঝুলঙ্গ পুল বগাই যাদুরকোট নলগাট নগরপালিক 11 চৌখামা টাকসুঘাট খোলা আড়ি ঘর এক ঝুলঙ্গ পুল বগা পহরোলে ঘর বগায় মানবীয় ক্ষতি ভাবে নভাগরকোট প্রহরী জনাতে নাদী খোলা আড়ি কাস্কী পর্বত জোড়ে দুইটা পুল বগা সশস্ত্র প্রহরী অনুসার অন্নপূর্ণ গাঁওপালিক পাঁচ রিমানা নদী খোলা বীচমা অন্নপূর্ণ মাতা মন্দির মানুষ আওয়াজ করি বনায় দুইটা মিটর পুল বগা মন্দির আধা ভাগ সমেত বাড়ি ক্ষতি পুরাই প্রহরী জনাতে সশস্ত্র প্রহরী মন্দির ফসেকা তিনজনা উদ্ধার করে আজ দিবস কর্ণালী সুদূরপশ্চিম প্রদেশ হিমালী পাহাড়ী ভেট এক দুই ঠাউ আড়ি ঘুপ্রে বর্ষা সম্ভাবনা মৌসম পূর্বানুমান মহাশাখা জনাতে কর্ণালী সুদূরপশ্চিম সহিত কোশী বাগমতী গণ্ডকী প্রদেশ পাহাড়ী ভেটকা মুসলধারে পানি পর্ অনুমান ভরে রাতে বাগমতী গণ্ডকী কর্ণালী সুদূরপশ্চিম প্রদেশ এক দুই ঠাউ ঠুলো পানি পর্ সকলে মহাশাখা জনাতে গইরাতি স্যাংজা লমজুং কাস্কি সিন্ধুপাল্চো গোর্খা বাগলুং বাঁকী বর্দিয়া পিংথান ম্যাগ্দী সুর্খেত তনহু লগায়ত জিল্লাহরুমা ঠুলো পানি পড়েছে ছ নেপাল আয়ল নিগমে হোটেল রেস্টুরেন্ট পার্টি প্যালেস তথা অন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান আবশ্যকতা ভাগ বড়ি গ্যাস খানা পকাউনে গ্যাস এলপি গ্যাস সিলিন্ডার মজদাত নরাখ আগ্রহ বজার গ্যাস আপূর্তি পর্যাপ্ত হুদাহুদ উপভোক্তা সহজ রূপ গ্যাস নপায় গুনাশো বড়ে পছি নিগমে এস্ত আগ্রহ নিগম অনুসার আসার 31 গতিদি বজার 14.2 কিলোগ্রাম ক্ষমতা ভরিয়া এলপি গ্যাস সিলিন্ডার নিয়মিত রূপ বিক্রি বিতরণ ভাই সাধুক তুলনায় অনেক ঝুড়ে 20% বড়ি গ্যাস আয়াত তথা বিক্রি বিতরণ ভাই নিগম দাবি তর আপূর্তি বড়ে বজার গ্যাস সহজ রূপ উপলব্ধ নভাই উপভোক্তা গুনাশো প্রাপ্ত ভাই নিগমে বজার অনুগমন তীব্রতা নিগম দ্রুত প্রতিক্রিয়া ডেস্ক প্রাপ্ত উপভোক্তা সূচনা আধার করিয়া অনুগমন ক্রমে হোটেল রেস্টুরেন্ট পার্টি প্যালেস তথা অন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে আপনার আবশ্যকতা ভাগ বড়ি গ্যাস সিলিন্ডার ভণ্ডারণ করে রাখি পাই নিগমে জনাসায়িক প্রয়োজনকা আবশ্যকতা ভাগ বড়ি সিলিন্ডার থুপার রাখা বজার সর্বসাধারণ উপভোক্তা গ্যাস উপলব্ধতা প্রভাবিত হন সকনে নিগম ভাই ব্যবসায় সঞ্চালন আবশ্যক মাত্রা মাত্র গ্যাস সিলিন্ডার মজদাত রাখ নিগমে সম্বন্ধিত সবাই আগ্রহ এসি নিয়ে আবশ্যকতা ভাগ বড়ি সিলিন্ডার মজদাত রাখি ভয় তৎকাল সম্বন্ধিত ডিপো মাফ সর্বসাধারণ উপভোক্তা বিক্রি বিতরণ কর্ম সমেত নিগমে অনুরোধ করে কাঠমান্ডুকো ভ্রিকুটী মণ্ডপমা গেক মঙ্গলবারদি চলিরহেক নাইমা নেপাল মোবিলিটি এক্সপো 2026 অবলোকনকর্তা ঘুঁচো লাগে আয়োজক নেপাল অটোমোবাইলস ইম্পোর্টার্স এন্ড ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন নাইমা অনুসার তিন দিনমে 77,000 ভন্ডা বড়ি মেলা অবলোকন করে তিন দিন 1500 গাড়ি বুকিং ভাগ বিক্রেতা ভাই বুকিং হলে গাড়ি বিদ্যুতীয় গাড়ি সংখ্যা ধরে বিওয়াইডি টাটা চেরি ব্র্যান্ড গাড়ি সবভা বড়ি বুকিং ভাগ টাটা মোটর্স আধিকারিক বিক্রেতা শিব ট্রেডিং এক্সপো লক্ষিত করতে চিয়াগো ও পাঁচ ইভি প্রেস লিফ্ট সার্বজনীক চিয়াগো ইভি फेसलिफ्ट को मूल्य 28,49,000 रूपया पंच ईडी फेसलिफ्ट को मूल्य 32,49,000 रूपया तोकिएको छ। नाइमा एक्सपो में एमजी ओमा ओमोडा टोयोटा आईकार लगायत ब्रांड का गाड़ी भी बुकिंग भएका छन्। पर्सि आइतबार सम्म चल्ने एक्सपो में 55 भन्दा बढ़ी ब्रांड का गाड़ी राखिएका छन्। उज्यालो रेडियो नेटवर्क र उज्यालो अनलाइन मार्फत एकसाथ प्रसारण भइरहेको बिहान 9 बजेको नेपाल खबरमा चार भूमिलाइन भित्रका खबर सँगै अरू खबरहरू बाँकी नै छन्, सुन्ने गर्नुहोला। वर्षाको बेला गरिएको पूर्व तयारीले भङ्गनको क्षति रोकथाम गर्छ।
1: मौसम र बाढ़ी सम्बन्धी आधिकारिक सूचना नियमित रूपमा सुन्ने र हेर्ने गरौं। मोबाइल चार्जमा राखौं। आवश्यक कागजात, औषधि, खानेकुरा, पिउने पानी, टर्च, रेडियो र प्राथमिक उपचार सामग्री सुरक्षित ठाउँमा राखौं।
0: बाढ़ीको चेतावनी पाउन साथ सुरक्षित र अग्लो ठाउँमा जाउँ। बाल बालिका, ज्येष्ठ नागरिक, गर्भवती, बिरामी तथा अपाङ्गता भएका व्यक्तिलाई प्राथमिकता दिउँ।
1: सार्वजनिक हितका लागि उज्यालोको अनुरोध।

0: নাগরিকতা এটা কচ্ছে সন্তানের সময় আদালত বা গৃহ গৃহণ ভবনে যাতায়াত ব্যবস্থা কারণে তাকে প্রবাহরী সেবা প্রাপ্তি সহজীকরণ লাগে নাগরিক সহায়তা কক্ষের সঞ্চালন করে নিবসা উক্ত কক্ষবাট নিচিক সেবাহরী প্রাপ্ত সেবা প্রাপ্তি লাগে নাগরিক সহায়তা কক্ষ বা সম্পর্ক রাখার অনুরোধ করেছেন সেবা প্রাপ্তিমা কর্তৃক প্রলোভনের নেতারে আপন সেবা লীনা হার্দিক অপিল করেছেন সেবা প্রাপ্তিমা কোনো ঘাস হয় না রাষ্ট্রপতি অধিকার কারণে প্রমুখ শর্মা কৃষি সম্পর্ক রাখার স্থাপন করেছে কোচি প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয়ে বিরাজন করে আর্থিক বর্ষ 2084-84 কা লাগি প্রদেশবাট সঞ্চালন গরিনে আয়োজনা কার্যক্রম লাগি প্রস্তাব আবদুল সম্বন্ধমা কৃষি প্রদেশ যোজনা
1: আয়োজনা বর্গীকরণ আধার তথা মাপদণ্ড নির্ধারণ আলোচনা বন্ধ উপস্থাপন করি 2082 বন্ধুখান স্থানীয় ভোর পবিত্র কারণে বাধ আর্থিক বর্ষ 2083-84 কারণীন হুম আয়োজনা কার্যক্রম সম্বন্ধমা এস আয়োগ মুখ্য 2082 সাল চৈত্র নৌগতি আলোচনা বহিসূচনা প্রণয়ন মার্ফত প্রস্তাব আহ্বান হয়েছে লাগে 2083 সাল বৈশাখ বাস্তবতি ঘটনা প্রণালীকে প্রয়োগ মার্ফত আলোচনা প্রস্তাব জন হওয়া উক্ত প্রদেশ সরকার মার্ফতার কারণে স্থানীয় তহবিলাই জানকারীকে লাগে এ সূচনা প্রসারণ করে সাথে আলোচনা প্রস্তাব সম্বন্ধমা স্থানীয় নাগরিকের সম্বন্ধিত স্থানীয় তহর প্রস্তাব কার্যসূচী উভয় স্থানীয় তহ তথা আলোচনা সম্বন্ধ কার্যসূচনা রয়েছে প্রবেশ কারণে সম্পর্ক রাখার অনুরোধ করেছে প্রস্তাব আহ্বান সম্বন্ধে সূচনা বস্তুত আয়োগের ওয়েবসাইট pcc.gov.in এসএসসিসির মারফত অনুরোধ করেছে
0: কোশী প্রদেশ সরকার প্রদেশ যোজনা আয়োগ বিরাটনগর নেপাল নাগরিক সহায়তা কক্ষ সঞ্চালন সূচনা আদালত বা গৃহ গৃহণ ভবনে যাতায়াত ব্যবস্থার কারণে বাট প্রবাহরী সেবা প্রাপ্তিকে সহজীকরণ লাগে নাগরিক সহায়তা কক্ষ সঞ্চালন করে নিবসা উক্ত কক্ষবাট নিচিক সেবাহরী প্রাপ্ত সেবা প্রাপ্তি লাগে নাগরিক সহায়তা কক্ষ বা সম্পর্ক রাখার অনুরোধ করেছে সেবা প্রাপ্তিমা কর্তৃক প্রলোভনের নেতারে আপন সেবা লীনা হার্দিক অপিল করেছেন সেবা প্রাপ্তিমা কোনো ঘাস হয় না রাষ্ট্রপতি অধিকার কারণে প্রমুখ শর্মা কৃষি সম্পর্ক রাখার স্থাপন করেছে কোচি প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয়ে বিরাজন করে
2: সবারি চালক অনুমতি পত্র সম্বন্ধে সচেতনামূলক সন্দেশ
0: তাই সবারি চালক অনুমতি পত্র লিন চাহিনে হিসাবে অনলাইন ফোনকো লিঙ্কে গেলে আপনার বিবরণী তৈর আবেদন ফর্ম ডাউনলোড করে তোলিয়ে দিলে সকল কাগজাত সহ কার্যালয় জানুহোস সবারি চলাউা সবারি চালক অনুমতি পত্র চাহিনে আপনার সাথে রাখুহোস সবারি চালক অনুমতি পত্র ই কপি লাগে অনিবার্য নাগরিক এপ প্রয়োগ গরি বাণী বসানো নাগরিক এপমা সবারি চালক অনুমতি পত্র নাই ট্রাফিক প্রহরীবাট মান্যতা প্রাপ্ত সবারি চালক অনুমতি পত্র 5 বর্ষকা লাগে বহাল রয়েছে মেয়াদ সকিয়ে 90 দিন ভিতর নজিকৈক যাতায়াত ব্যবস্থা কার্যালয় গেলে নবীকরণ করুহোস মেয়াদ নাগি সকিপছি জেলা গড়িমা থপ জরিমানা 1 বর্ষমা 100% 5 বর্ষসম্ম 500% লাইন সক্ষ 5 বর্ষ নাগেপছি সবারি চালক অনুমতি পত্র স্রোত রদ্দ হয়েছ চালকের সবারি তথা যাতায়াত ব্যবস্থা ঐন অনুসারকা শর্তহর পালনা নগরিমা সবারি চালক অনুমতি পত্র নিলম্বন 6 মহিনাসম্ম হুন সক্ষ সবারি চালক অনুমতি পত্র হরাইমা বা নষ্ট ভয়মা ট্রাফিক প্রহরী কার্যালয় সুপারিশ সমেতমা আধারমা প্রতিলিপি লিন সকিছ সবারিক প্রকার থপ্ন পড়েমা বর্গ থপ এট ক্যাটাগোরি লাগে অনলাইন ফর্ম ভরেবা তোকিয়েক দিন কার্যালয়মা জানুহোস নবীকরণ গড্ডা সকল নাগরিকতা পুরানো সবারি চালক অনুমতি পত্র রসিদ আবশ্যক দাস সবারি চালক অনুমতি পত্র হুমভূমিকে জিম্মেবার হুমিভো ট্রাফিক নিয়ম সড়ক চিহ্ন গতি সীমাকে অনিবার্য পালনা করে সুরক্ষিত যাত্রা গরিহোস্ত এই रिक्सा सम्बन्धी तपाई ई रिक्साको लिखित परीक्षा दिन चाहनुहुन्छ भने अनलाइन फर्म हुँदा ई रिक्साको सीमा छनौट गरी चयन परीक्षा मात्र दिएर सवारी चालक अनुमति पत्र लिन सक्नुहुन्छ। सवारी चालक अनुमति पत्रको 2082 साउन 14 भन्दा अगाडि 5 वर्ष र साउन 14 भन्दा पछाडि नयाँ सवारी चालक अनुमति पत्र लिँदा र सवारी चालक अनुमति पत्रको नवीकरण गर्दा 10 वर्ष अवधि कायम भएको छ। सवारी चालक अनुमति पत्र सम्बन्धी सेवा लिन तपाईंलाई कसैको सहयोग आवश्यक पर्दैन। स्वयं व्यक्ति उपस्थित भई सेवा प्राप्त गर्न सक्नुहुन्छ। लाइसेन्स सम्बन्धी सेवा लिँदा सरकारले तोकेको शुल्क भन्दा बढ़ी रकम कसैलाई पनि नदिनुहोला। आफूले तिरेको रकमको बिल अनिवार्य लिनुहोला।
1: आन्तरिक मामिला तथा कानून मन्त्रालय कोशी प्रदेशद्वारा